0: Unity, sacrifice, celebration, Eid al-Adha Mubarak. Only on Radio Faza 97.1 FM.
1: উৎসবঘর আনন্দময় হার্টওয়ার্মিং আনন্দ একটা

0: Eid al-Adha Mubarak, wishing you peace, prosperity, and endless blessings. Radio Faza 97.1 FM.
1: উৎসবঘর আনন্দময় হার্টওয়ার্মিং আনন্দ একটা